0: ইতার লোবা হানগ বাগা নি নুবুসি গানু আনি সিয়া বৈ হাদি মুরে হা উড়ি বা ওয়াগু বেড়ি দি বাঞা উবু এগু লু গগাম বাদি হামা হং হায়ুবুদিরিগু লিদা সুং কাতে লু বুইদুল্লাহ হেসেরি বিদু হং মৌনা বাগুং হামা নামে লু মিবেরু হু হামা লু হারু মাল্লা হাগা বুড়ি লেগু মুটি হামা হায়ুবুদিরিগু লু লারি হি নিবা লিদা লিগা বুড়ি হাবা গাড়িদু লাগু বুইদুল্লাহ আরুফু দা নি লে লাগু তি বুঞ্জু লে ওয়াসাল বারা গুলে লুগুন্দু আরুফু দা লালি বুঞ্জু লারাই নিব লে ইদা গিয়ে বে গজারা লা হাসাল বানু সুং গ্রি গিয়া আরুফু দাহাই নও লু উইগিরু নি উড়ি বানি লুমা ইগা বুড়ি লান নৌ বৌ লু বাগারি দু আবা ইবা গারি লে বুই তে লিদা দান লে রাগু গুয়ং গুয়া আনি লাউ গুদে মে হাবু সুমে ওগুড় বাহাই লা লাগুং ফ্লি নু মে নিগি লাগিরি বুদু ওবুং গিউতে ওয়াসাল বারা গলে হেসু ক্রিস্তু উবো ওগু লাউ সুং লুয়ই রিগু দেরেগে গুয়াতি লুং গুয়া লুং লং বিবাগু লুং লাসাল বারু নি ওয়ালিদা গে সুং উড়ি বানি লুমা লুং লা রুমা দা গদ নি ওয়া লেগু মুতি লুং লু মুতু নি ওয়ামা আরান সে লুং ওয়াদিগ নি লে বুই দুবই আনি হা বুড়ি কাতে লুং বই বারুফু দাহানি ইচিগে না গুড়াসু এরে রে হে না লাউ সুং উবাফু মিচি গা বা লু গার লু বা নগু নি ওয়াকাই মি কাতে
1: তিতো কাপিতুলো ত্রেস
0: হারিতা গুয়াগ দা বাঞা ফিঞা থিঞা লাগু লুং তি লাহা গুমফ্লিরু হামা গুমাদি মাতিঞা লুমা হামা লুরু দুগু লুগা গাম্বা দি হামা হং আরান সিং হাগি এমে লুং হা দিগ ফুরুমি এ গুয়ারি কাতে বুইতি লুমা দিম রে হা হামা উড়ি বা লাগু নিয়াবা লুং দিলি লা হৌসেরু আরে দা হাগি এমে লুং উ না বুগু হামা লিদা হৌসেরু নিঞা সুং গরি গে লুগুং দুই বিদি গুয়াতি মে হা গিঞে ওয়াও মা বুচা হা ওয়াগিয়া বারুতি ও মে হা আবা উমা লান না ফেরি দিগো লিদামো মেহা সুং লুবুয়েরি লাগুবরি আরিতা গুনি লুমা লাগুবরি উগুন্দানি ওয়াগিয়ে হেচুতি ও মেহা আদিগা উড়িবানি হং আমু ওবাগারি দুঞা মেহা লিদা গিমুগো ইয়েরে গুতি ও মেহা ইয়েরে গুতিঞা মেহা গিঞে উইবিরি গুব আইনটি দালে লারুফু দুবালি বুঙ্গি ওয়াসাল বারা গুল লারে নি লুমা লিং সিং হাবু হং গ্রি গিয়া আবার লাসাল বারু নিওয়া মামা হামুগা লাদিগা ওয়াদিগ সোমু কাতে বুইতি লাদিগা ওয়াগুদে মে লু সালবা লুমুতি ওয়ালাউ লাচিবুনি ওয়াফিগো রুতি সিফিরি সান্দু সেরি ইবাগারি ওং লুগুন্দু রুলালি বুঞ্জু সিফিরি সান্দু ওং লিদাগে ওয়াসাল বারা গেলে হেসু খ্রিস্তু লাউলা রিচারা গুয়াগ দিনী ওয়া বুঞ্জু লিগিবুগে লাউলা রেইনি গালাগান্তে ও বই লিদা ইবাগারি মাগুমুচা দিতি লে ওয়া গুড়া বাহা বই লুমাগে বুঞ্জু সিয়েলু ইনার নি কাতে লে বুসেন্তি না লুং মেমে বারুফু দাহানি বুড়ি কাতে লে লাউ আবা দেরে গদ লুং হা লা আফিঞে বাই লাগু বুঙ্গিউ লুং সুয়া দা লা হিচা গু হং গুয়া লুং হাদিগ নি কাতে লে বুই দুবই বুইতি কাতাই লে আনি হু উতি হং সুং গ্রি গিয়ে দিসে বা লোয় সি গে নেই বুড়ি লে মালাতি উড়াগা বুড়ি হাওয়াগুতি আগুচাগু ফারি গুও লুমা বুড়ি উড়ি বু লোয় গেলে লুড়ু মই শেষি সুং কাতাই লিরা মানে গন্তি বুইতি লুং নি আবা আহে আনি হে লুবাই আবা তিলা না লিগি লিসি লে আদা আগুতি ফারি গুও এরে রে বা লুং আবা ও বিয়া ওয়াই আসু আহ মাদিগ গাছু বাও লুংতি বাবুগুনি সুবুদি বা লি লাগু ইগিরা লা লি লা উগির লিগি উমা লে সুরুবই আনি লাসিয়ে দিরু নিয়ে লা লিফিগং গুয়ানারগ দামে নৌ নাহানি আর তেমাসি ও তিকি কুলা বু বুসেত না বিয়াবি আরিহানা নিকো পলিসি লুগুন্দু নিয়ে বানাস গ্রে লিদা নি লুড়ি বৌগা ইদের আগো বৈ সেনাসি লে সুবুদি হাবু বৈ লু লুড়ুদু লুমা আপোলো সু লিদা সুন লে বিয়ারাতি রুবাই মেলে হেমেগে রুবাই খং লু হাসিগিরু নি হাওয়াইয়া সুন ফ্রেন্দে হামা গিঞে সুং ওয়ানিগু লুং হাদিগ নি কাতে লে বুই দুবই ইদে হাগিয়ে মে দান লে মেগি ওয়ালা হু লাম গ হাবা গারি লিদা ক্রিস্তু মাবুই গা হাঁয়া সুং হা নুমা বাঁয়া বুং মাবুই গা ওয়াঞা হং হা হিং সিং হাবু বাঁয়া ওং কে সি দু হাঁ লুই গিয়ে ক্রিস্তু বিনিল বুং জু সুং হু গুই হা আলি হা বারু গার দা তো ই তারলা
2: লিগারা দা পাবলু লু ফিলিমং
0: আউ পাবলু লে না দৈর বই লুয় গে না পুড়ি হাঁ লাগু হেসু ক্রিস্তু না বুড়ি হু গার দা তো উর লুমা তিমো থেউ লে ওয়া দুহে লুয় গে ক্রিস্তু বু ফিলেম লে ওয়াই বই ইসিয়ে ওং লে গিঞে ওউ বা লিদা ওয়া দাগিমান গার দা তো হং তু গিঞে তিল না লিগি লিসি হা ওং দারা গুবাঞা বুবিয়ে কে সি তুং ওয়া দুহে আপিয়া লুমা লুং আর কিপু লে ওয়া পা না লিদা আফা গুনি রেসিবি হুমা আরে ইনি লুমা দারাঙ্গিল লুমাগে ওয়াগুচি বুঙ্গিউ লুমা লুমাগে ওয়াবুড়ে মে হেসু ক্রিস্তু থ্যাংক ইউ নুমুতি বুঙ্গি সুয়া দা লিদা লেন না লিতা গুম বুয়াগু লিদা না ফুরি ইদু লুগুন্দু আগাম বাদ না লুয়াগু বিনসিং হাবু হং সুং হা লানি গুবাঙ্গিউ লুমা bafinye luagu wabune me Jesusu. Amuri ya tina luma bungiu, lun halan afinye banya luagu Kristu, ladiga bafinye, luka yabi lu gunfaranda kamani sun abini runi le, wabihi bay luma gi Jesu Kristu buidu. Niduhe, onwe bunugunda luma digidago le nidaboy luagu binsi habu, lugundu darangi laharu hanigi ha afinye banya luagu Kristu, bidangye. Lausun garicha na lida Kristu, luna niye guni le lumba i badigni bun, Hime inumuti ayumura gwarig na bun luagu nisi ya bun ni le wadan bay woni wagua. Au Pablo, le weyali bay, le ginye dawa nyu bay luwegi na purichi ya luagu Jesu Kristu, amuri atina buma lun badigin abaflese inu lun onesimu, le itara halibay keisi nirag lida Jesu Kristu ja furisun rugu. Lida meha dan le sigihali bay, aba meha idamuni mouniti onesimu bun. Ainti gweto, gebegiti bun keisi nu. Nona hanyen bun larigon, resibi bay lubayti lau ugundani kama hamuga au guanari guberesi birubay. Gunda atina hamuga lun leredenu numa ya, lun hamuga leseri bidun nu bevenyagua sun anahala adaruwa, luege napurijani ugano lelan nasalbaruni. Gama lumo mabusa iruntina nadigu nikata magundaga buguya lau. Luma mala lauti afosu runi flese ile badigba inu lau hamuga bigiru ni numa. Lun lauti la bugunda guanarigu. Hafuga lanuru mbwe onesimu mbwe luagu atirida. Lun buma bwe la gweto lun sunda. Gweto mamarigu keisi aba idamuni keisi katei buiti maati lue idamuni. Keisi aba idukai hinsi nyaguti. Wedi titi linsi enu lun tihisi nyati ma la bun. Mamarigu keisi grigia keisi gini aba iduhai lida Kristu. Ayan lubaiti barubu bali na keisi paana, resibi bai keisi gubairig hamuga au la beresi birubai. Ayan adigali lubai damichi bun, o ahen duwei lubadibu agubura habana. Au Pablo, na birghanyi murusun kate le lau nukabu luma niletira. Na faye rubai bun, lau sun gajara lak hamuga narita guagudu nibu lagu duwei guabab ginye bun guanu. Aha, niduhe. Adiga bai flese ile nu. Ama liha bon na nigi keisi iduha ilida Kristu. Na birihanya bon lugundu choru na luagu bagambadi. Ani subuditi nu luagu badiga bala sigur laule uagu bai namuri abuma. Aranse haba ginye ubaru nuba. Lugundu aguda batina luagu lida lame launabuni bungyu hafuri idun lun nafuri idun furisu nugugin. Laharu balun nidi arihon. Mabu igalinya epafura sibun. Leno ba furisun rugu luege la purichi ha luagu Jesu Kristu. Mabu igalinya ginye Marko subun, arisu taruku, demasi luma lukasi ha idera gubalina. Binilo waburame Jesu Kristu, itarala.
2: Gara da honha adimure habali eboreo, capítulo aba.
3: Lida meha dan le sugu halibui. Adimure hati meha buingi hon waguchagu, saragu waiyasu, luma lida saragu luwuyer, hada gen profetagu. Gwento, lidomburi lagumu hon danle, adimure hali won lida gen liru. Le ida gebe ladugai ubo, anirule lunligie bala kalagante isunkati. Arufuda lumuti liru buingi luwerigu luguchi luwugu, ligia meme buingi ubi. Ligi adigu bali sun kate lau lereru le kabafu bai. Lari ge la chibu ni wafigon, aba la nyuru loige longwere la la buingiu le sunti kabafu siel. Nyubu hali lere buingiu lu wairi kubai la Hawaii angeli. Resibi la likaisi alaga aba iri inyu kutima ati Hawaii. Maria nguti buingiu ni aba wai yasu, lu ni aba angeli.
4: Nire uguguye, ugunye, buku chihadi.
3: Maria kuligia logu ni aba angeli.
4: Aba badina uku chinu. Ligie me aba isani ni.
3: Ahi tida meha le launa habali ligira maubo wagu arinya gati.
4: Butuku huma sunani angeli gunu.
3: Lania kahawagu angeli gu.
4: Adu gati lu iter hama lani angeli gu kama garabali. Adu gati lu iter hama eseri birutinya lu kama watu gemete.
3: Ahi tilun lira arinya katietar.
4: Bungiu, magumu cedih baruihan. Eniama aruihan ini le lani nabi cagu. Hisi sila bui tu bui pun. Iya le boleh gila bui bui pun. Dijeniti bui. Aku le bui pun yute. kibeti ma ugunda ni bidum sugu hau bibiri.
3: Arinya gati ginye.
4: Buguya abore mi. Dida lagu mesena. Adaga bumuti bo. Lagu abu badaga isiye. Lagu mucu basiyelu lumo bo. Ahi buguya. Berayu wadu sundan. Lawaya tukubike idengu. Babaru chokuboy. Kaya babidu. Lasansi luoba. Kidalgu. Ahi buguya. Aba meme madibu. Magumu chukoy bibahgan.
3: Maria guti buin junia ba woyasu lunia ba angeli
4: yuru ba lege nomere dari ni chugu ni ba ga ni lamu ni bugudi
3: sunga heli go sifiri go servi duti nya lun buin gi hagi ona huti nya lun hidera go niya halun ba nya heresi biruni asal baroni kaisi alaga.
1: Hebreos capítulo 2.
3: Lun ti luboiti veteni runtima lun uganu le agamba wa mali bai Madire iru wa mamu ga luwe imu. Chowru wa ti liluru dubu ingi ule meha ichu gubo ihada agi angele gu lita meha amu dan. Ani haa adira agubali madigu hagia gasu lao abru hati liganyu bu ingi hawagun lao iriche. Gubu meti wafaye ihaluagu wafigun ahi imunigiru wa maa aume basalbaru nile resibi wa maali boy. Wabure meguana rugu Yesu Kristu adimureha boy logo asalbaru nile furumi. Lari gine Ha agambu balin aba hachowru ni won logo inaru ni la. Choru kudala liginye buingiyo uganu ligien won. Lauburi sayini luma saragu milagro luma lau sifiri sandu le lichu gubin won. Lau amu nyegwenu luye ubafu kaisi labuse roni. Michugun lumuti buingiyo uba ule lumbo iliabwi. Le meme waguboy wadimure ha labu hagumati ha angali. Lubare gelira Lari yang tidak lerero.
4: Kata yang nusa ubi lelu pasal nerbalah hawa. Kata yang nusa diri gelu beber sebelah hawa. Atuk bumut dia kan nabu hawa yang ahli. Damalum dagu kata bumut hilau hawa ini bunyi luma ini bersih. Rubu mutinya lawu jisun kata.
3: Dan lubai itu leli cugu ni bunyi sun kata ilabu ginyo lagu mati yang gerigia. Migi rutini kata lum le mama bayilan labu gini. Lau sun lira Ari hawa muti logo mama gilila sunka te nyundu te laule luboi boi wuguri. Gama lumo, ari hawa muti Jesus. Le adugu boi unna bugu hawa angeli. Dugu lao wairigu ni luma inebese ilogu owe ni le la sufuri boi. Lao luweri lisi ya bubungi wong. Aha tilun lomwe Kristu hawa gu sungrigi. Sunka te anihe ilu buingi. Anilida gieti ginye. Ani busien ti buingi ulun gafara hama sun lira hanyu lida luerigu. Ligia lun ti luboye buga la sufu irun lira buingi u le Jesu Kristu. Kaisi aba grigia lun ligia balan aba asalbara gile gumuti. Ligia dandu luboye le ouna haboy kai ha anu adirubanya lani aba meme uguchile. Ligia uwa luboye nibusi garilan lira u buingi ulun lulaguaru niya kai ibirigu. Arinya gaini.
4: Nadimu ya babuwagu hundi biyo. Nere mabaluwagu kweri hundina adamu nami.
3: Arinya gati ginye.
4: Nemeni kitubaluwagu bungi.
3: Arinya gati ginye.
4: Anaha hama isani uhalichi kuma ya bungi yuno.
3: Itara, kai aba meme hama hito hasani gu aba idunyenyo. Itara liyengye, wugiri la meha ginye garau wuguti Jesusu. Lumeha gayara abo ilan longwe. Kayara lamuga lagrincha uni lubafu mafia le ida ngebo iliabi owe ni hong grigi. Itra linya gidalu muti Jesu Kristu hanufu de grigia ha meha aganobo nya kai idamuni. Laduga hanufu de luwe owe ni. Mia binti Kristu lun lidere guninya angeligu. Lun lidere guninya laduga ogun Abraham liabi. Lun tilira gasu meha itara lubala kaisi libiri. Luliabi bala Lun aba melan fadri inyu timati. Le guflit. Lau gudeme habu hongrigi. Lun ginye la chibu ni hafi gongrigia. Lau le dere geragun lungwa logu guruwa. Ani kaiti sufri luboi. Ani hauche guwale mafia. Gwento gayara ati ginye lidere gunuwa lida le wocha wagun.
1: Hebreos capítulo 4.
3: Gwento luboiti. Kaya nihe kwa la bena kurenyu uon lu gayara la webeluru, lidong emera aguni le erense lalibi buingiu, lunti kounigi wama. siyan tu kuliah ini webelurun, apa wadagi? Dami yang lachilurun, awur. Lugu itu apuri cihu walikin ya uga nu, logo ta sal baruni, uang kaisi kubayrug, hau wagucaku. Gamalumu, meseri ini ti hau hagam buni ladega mafinya nutinya luago. Ahi tu wagile afinya libuy, webelu berli dong emera guni le uago bayarinya kapuingi.
4: Ligena afinya luboy, dina nigani. Lagu mebelu kau jelah, di nungfula sule emera guagili.
3: Lausun gumulani buingi luadik meiluma geveyule, lagu mucubali ladigni ubo. Kaisi laburu dunu ati dalere rubuingi lagu lisedungveyu.
4: Aba emera guagili lida gesun luadik mari luagu lisedungveyu.
3: Ariang waguaya ligi ati dalere rum itar.
4: Mebelu kau jeli nungfula sule emera guagili.
3: Laudimure burile. Subuti wa muti logo aransi ruwa lanfula sulani na emera aguni haba agrigia hawa gichago hafrumi atibanya agamba yugano lani na salbaruni mebelu tiya ladiga magamba dile hawa gubwe lubu ingyo lige laransi rubwe buingyo amudan lunga yara abailan hebeluru isi grigia lidon emera agun lugundu adimure hati buingyo lida agen le meha larinya gubwe davidi saragu dan larigia tida lere rubu ingyo
4: Ugunyi, ahi hagan balen lariya uwe bungyo, metara gada homo muhani gilu.
3: Ladiga, lung hamuga rulu muti hoswe fulasu lani na emera aguni honhu israeli na, madimure hayati hamuga bungyo logo amuweyu. Itara linya lubo iti, anihi ingwa aba emera aguni le gumuti hon lani gu bungyo. Lugundu, le ebeluriti emera agwa luma bungyo, emera aguati luwe iluadigumari, itara kai lemera agumeha bungyo luwe iluadigumari. Lunti luboyi ti wafagun lunwebeluru lidun emera aguni ligia faladig liyanli aba wadage hani hameha mafinyeru bali hempulu. Ladiga minwa tulereru buingyu ani gabafu tugoya. Hamana tusugu tau aba efeinto biyangu ati tamana. Belu tuguya chilutumu wawani luma wani sifiri. Furangu aguda tumuti sun waritagu luma sun le wabuse rubi. Arufu datai kala tida abai wanigi. Uwati nikata adigu wariguti lugayara laa larama dogun loi larihi buingiu. Furangu tisunkate lunle lumbu ilaguse lagaduniu. Hesusu le liru buingiu, le beluha libe isielu, ligia wafati eboin le tima tima. Ligia lunti lubae derega dagu meme wama lida ligaburi wafinye. Gayara atikudeme hebulan Hesu Kristu le wafati eboin logu wedebili. Lugundu ligia guanarugu sufriti sunluwe ucho waguni kai wagia. Gamalumu mafiku ngati. Ligia lunti luwe wayara fadun lao afinya ni lun lala na laruwe habuingi ule insi habube nwon. Lugudeme habula nwon, idereko walawa me lau laraini lida vemege irun.
1: Hebreos capítulo 5
3: Ladiga sunfadiri le inyu timabwe anua da houro yukuti wada agen lun ligia bala wachigudu na ligibu gebuingi u. Lunginye lichuguni idewe seilu buingi uluwe igine hauba dinagrigi. Luma atakara gaduni luagu figo. Kai debi lilan fadiri guanarigu kai furumi guarigu grigia. Gayara ati kudeme hebulan hon kafigo utia hama achara gadutinya. Ani ladiga lidebi linguanarigu kai si furumi guarigu grigia. Gasu ginye ladakara gadun luagu lifigo guanarigu kai gubarigu luagu hafigo hibiri grigi. Sinyati ladaragun aba grigia lungu fadiri me le inyu tumati laulani lungu. Buingi wanua dirubalia. Rule ubaro le lun kaisi meha la susere do lun araon. Itara linya la susere do luma Kristu. Mama ligia icha gube lungo fadiri me inyu tumati lau lani lungo. Buingi ichu gubali ubaro weiri kuti le lun kaibu galarinya guni lun.
4: Nira ugugwe, ugunye, ugu shibaria.
3: Arinya katiginye, tida meme liburu to lereru buingi.
4: Fadiri ugunya, lusundana, itra ke melu kiseteko.
3: Na meha le lagana ube Kristu ya ubo ogu, afuri ya idati ayumuro gwaligia meha la umala lihereti, luma sarago agu wiro lubu ingyo le gabafu bai, lule sefuru ni lida agen oweni le lumbu ila sufuri ni. Aba lagambu ni buingyo ladiga dereke kwa inyo linya la lungwa lungu lugunda buingyo. Lausun liro la buingyo Kristu, chiluti dan lungu larufudu ni lagamba di laulawandu ni asufuri ni. Damba iti uwara kwa lisun sui na gubai, Laula sufrinu, nyubu iti lulebu na baila asalbaru ni le magumu cha titihonsu haa gagamba tibanya lu. Aba lanugu ni buingi u Kristu kai fadiri inyu tumati itara kai Melkisedek. gibeti lunti warinya guni hu ani here yang kutila rinya wagun furangu lugundu sinya langu furante humani sugali saragu dan lumage hasal baru lunti hamuga gayara halila harufu dhani lereru buingi hong amu gama lumu mege gidu narufu dhani ya burikata ile tima mere yang kuboy tida gelereru buingi hu irahi gidu lida hafinye kaisi irahi ha gasu ben hatu miligi lubarage hamuga haigi haigi nile digdati afinye tinya ha guragi ya banya miligi kai irahi nyu uwa gili gufranda hamani lereru buingi buidu gama lumu aiki nile digdati haunti ha waina muhaya banya lida hafinye Hasubuti habu banya lu lereru buingi buidu subuti hamai arufu dhani ile buidu bai lumu le wuriba bai
1: Hebreos capítulo 6
3: Waboru ogon wama lubai tilida wasubu diun tuagu lereru buingi Igira wama mugai arufu dhani ile mere ngubai lebuguru kristu Marita go wama luaguru go lebu wafinye Kaiburi ligirun binadu igaburi le malat lumaburi afinye ni luagu buingi Arufu dhani luagu badise lichuguno uhabu habu lugu afinye tinya Hasa aru hilanya lida angia uweni Luma lagumu hon lagusera gudini ya buingi grigi Ani ligi ya ba wadiga ahi businye buingi Grigi ya ha resibi hama libe ilarugo uga abaya weyasu Ha haucha hama libe ilubafu buingi Ha resibi hama libe sifiri sandu Gefenti ya luagu ugunda nile hasandiru bai Lau halihanu leleru buingi Luma lubafu ubo ule lumba iliabi Ahanya abriha here guboya ya hasakriha Ladiga kaisi gubayri guhamuga hatara gunyinya la kristu logu guruwa Hadigu ya ginya lu hehere ha grigi ya lau Ladiga mua le achuru bali huu ya le ahu yubailuagu Ruligi ya aba alubahani buiti honha nedegi mibali Resibi iti wabini runi luma ge buingi Gama lumu ahi ahisha gda hiyu luma lagubri hiduru uwati hula lu nikata Labri haba labu linya rago buingi aba melagudu Lausun wadimra haitara niduhi yunu hinsi yati yanu Afinya tiwa logo itara huba la kai mua le ichu gubay nadu buit Ani hibi hubay sun abini runi le nyumbu ibay wawu logo wasalbaru Lugundu richakwa ti buingi Ani mabule idu lubay le adiga humali bay Loma isi habuni le arufa da humali bay Lung lau hidra gunia hiduhenyu logo afinya ni Kata ile ahungu wa lubai adiga Businya tiwa lung itra meme la ka aba hidagen Arufu de afinya ni le dari lumu lagumu hon Lugayara bai la hibihi ni le hagura bubai Mabuse ru tiwa lung hamagwa lidun Businya ragutu wa lung haye hani hagaburi ha meha afinya banya logo buingiyo Awanda hama isun asufri ni luago Aba heresi biru ni le frama se lubai buingiyo hon Da meha le frama selubai buingi ulu avraan logo labini rubai la Finyuti logo guanarugu liri ladiga uwa la amu wairi kutimati loe ilu lafinyuru logo Aba lariyangu
4: Nabini rubadi bustarago adiga awme lukibe hama baduga wagun
3: Agura bahati avraamu la ugurasu Aba leresi biruni le frama selubai buingi ulu Da le hafinyuru grigia logo aba le wairi kutimati hawai hafinyuru Ani choru hen ligye ti aban kate la ufinyu uwa le amu kate ilun la kuti hon. Ligye lubo iti la choru bali buingi ulereru la ufinyu. Lugundu businye la larufu duni furangu uon. Wagele lumbe beresi biruni la lagante Abraham. Luago lagufu li rubo ila lereru. Masansi ruga ni kata lidangi. Rula li buingi ulereru uon. Rule la ufinyu luago kayarati wemeni gidun luago binya kate iligi. Ladiga sinya la leye ha buingi ani lau kate iligia sunha nyumbi banya lung buingi lung hasal baru gayara ti harig dunguras wagele afinya libo logo emeni gini le rula libo won agda halumuti emeni gini le wawani dereg dagu kaisi lagda hanu nguru guni ani emeni gini ligia inyugu ati jagurum meme toi belu ti dan li templo buingi jagata sielu Le nyehi lubai lebelua hesusu aba weyasu wawagu luladaru ni ima waba. Ani henyi ngueto afadiri hawawagu ligibu gebuingiu kaisi aba afadiri inyu tumati le libe Melkisedek.
1: Hebreos capítulo 7
3: Melkisedek le urue lida meha fulasu le giri bai salimu lufadiri ginye buingiu le inyu timabai. Dan le lagiri budube Abrahamu uriburugu ginye. Lari ge laganyo ni uribu hawa guriwego aba lafuri du Melkisedek lubaru aba labini runi aba lichuguni Abrahamu aba lidange lidisi farinti lidage le lagayin rubay lidan uribulu mini la iri Melkisedek lidan furumi etikate uruwe richagwat gamalumu subuti watimeha kaye luruwe te salem mini la lira luruwe te darangilu ibidi wati kata yala meha lagubri gubanya ibidi atiginye kala lagucha gubanya ibidi wati ni kata lubuguru lagura hon ni lubuguru lomwe liye waliro buingi uligia aba fadiri lu sunda ariha huma iti logo wairi gula meha Melkisedek Abrahamu gwana rigule meha wagucha rulu muti lidisi fare iti lu lida agen le laganye rubai hawai uruwe guleda uribu segun liluru du Moisesi fadiri guha ladiga wagun lewe lu nti hakuburu hani lidisi fare iti hama gen grigia lida age sumkate lausun haduhenyu hama ladiga wagun Abrahamu haladi ahenti Melkisedek lausun mama la ladiga wagun lewe Agubura halumuti lidin sifareti lue Abrahamu. Aba labini luni Melkisedek Abrahamu. Le meme buga eresi birubali furama seluma gembuingiu. Ani siente la sige neruni ni aban luagun weiri kutima lan le abini habay sigilaw le abini rubay. Jawada fadri guha eresi birubali ka lidin sifareti wugurin gowe ditin. Ahenti logo Melkisedeku tatimura halere rubuingiu logo kai logo aban le vingwangeli. Ani gayarati larinya wagun logo lewi hausun fadri guha ladiga wagun ha agubura habali kala lidisi farinti gwento logo faji hama niginye lu Melkisedek lida aurale la faji rubari Abrahamu lu. Lugundu lida aba obu barulu mutiabuga Abrahamu ladiga wagun ha magoro hongi yabanya lida lugu budale lafri dumbwe Melkisedek lubaru. Hadange fadri guha ladiga wagun lebi heresi birei Israeli na liluru du Moises. Lunghamuga buidula awadiga marikai fadirigu memegeru wali hamuga lachila agun amu fadiri. Mama libe Aaron. Libe Melkisedek. Lugundu danle la sansi runga fadiri hani sansi tiginye lurudu. Tarihe lere rubu ingi ulogu lida agen la amu tiribu Israeli na liabu in Kristu. Aba adiga wagu nile uwagi libe ni aba hadage afadiri hati. Lugundu subudi wati buidu logo hada gela la diga wagu huda liyabui wabure me Jesu Kristu. Ani Maria nguti Moises ni kata hawagu danle la dimure hambui logo afadiri hani. Ani fura nguti umati danle liyabui Jesu Kristu lu la fadiri haba kaisi Melkisedek. Mama la waba luru dule ariyan gube gaba la ida gen adiga wagu liyabui. Liyabui lu la fadiri habui la lugundu gabafu la lu la bagari du lu sunda. Ani haa le la riyan gube buingiu logo Jesu Kristu.
4: Aba fadiri buguya, lusun wanda, itere emelu kisedeko.
3: Gumugu wati lubo iti binadi gumadi le liluru du Moisesi, ladiga debiliti ani meseri miiti. Mabafu ti luru du ligi ya lun la salbaru ninya grigia lidage afigo. Lemeye wati, ani aba iseri emenigini le buiti mati, le idangebe gayara la wa yara fadulu buingiu. Ani, la aba finyu, la chowri buingi ya meni gini le lu Jesus bala wa fadiri ha hibiri fadiri gu mafi nyuru wati da le lichugu mboi habara hon ahi ti logo Jesus le lau boi finyu lichugu wa lubara lu lari hen ti da le reru buingi
4: finyu bali buingi le abure mi ani masansi rego luboi lari tabu aba fadiri buguya lu suma da
3: ligi ya Jesus luboi achoru ruboi aba daradu buiti mati lu ile frumieti Hameha hibiri fadirigu, chilutinya agibe dagwa, lugundu kai aba laburi hawegu, siyanti hasigiru. Ahinti Jesusu, kai miwa la lu sunda, masa giriba ilifisi te kaisi fadiri lumu ngamu. Lige gayara luboi la salbaru ninya ha ayara fadubanyo lubu ingyu, lida angele tima tima ti lu sunda. Lugundu gabagari ti sunda, lula yumago lubu ingyu awagu. Jesusu luboi ti, fadiri boi inyu timati le wasubu dirubi. Haruma ligia, Uwati uriba ni lina, ni figo, mitaranti kai gafigo uti. Inyurua ligia inyu tumalua isunkata isielu. Mitaranti kai hibiri fadiri inyu tumatinya. Hagasubwe hadagara gudun sagu weju. Furumia logu hafigo ngwanarugu, lari ge logu hafigo hibiri grigi. Lubara ge lira, adiga lumuti Jesusu adagara guduni, abanagu weyas, lusunda. Dale licha agubwe lungwa lulome logu hafigo ngrigi. Wugiri ya hadebili banya. Hagi ya lichu kubanya liluru du Moisesi kaisi fadiri. Ahi tilari ya lidani liluru du aba lafi nyurubuingi logo lire ulu ladig ni fadrime le uo bai mege iti logo lu suanda.
1: Hebreos capítulo 8.
3: Le sudin tima abelida ge sun le warinyo ko bai logo ni la ma fadri inyu tumati wa ma le itarat ani nyuru hali lue ge lomere lalana la ruin habuingi sielu ani le servi dunya ke si fadri lida flasu le sandu tima bai tida sanduario tima tima tu to la dig bon wa bure me buingi mama to hadig grigi sun fadri inyu tumati lichuguni wa lun lichugun ideve sei luma dagara gudni lun buingi le ge gasu luboi ginye anihi la som kate lunti la dagara gudni Yesu Kristu lubuingi luha muga nyanyi la Yesu Kristu bowogo mama yin hamuga fadiri lugundu anyi go fadiri go atagara gudutinya segun lirudu Moises fadiri go hagia hadugni hawadugrimai lumburi kate liyawar guti leburi sielubai subudi wa muti logo iyawo la lugundu lubaba ila dugnu Moises luba buingiu aba larinya gon buingiu lu
4: adugu boitia sun kate kisi iyawo to na rufu gumbu lagu gugu
3: gamalumu wairi guti la fadiri ha Yesu Kristu sugula ha fadiri ha fadiri gu ubowo buitu mati daradu le wogu bai labuyi haluma buingiu ani buiti mati ginye furama sele lichugu bai isari daradu ligi lugundu lun hamuga meha buidu lan furumi ti daradu le sun sun na gubai memege ruti wa hamuga abanya libia madaradu gamalumu magunda ati buga buingi ula furumi ti daradu ladiga mabafu hama wagichegu lun hagufuliru luma daradu ligi abati larian gutida lereru
4: larian nyari hagule mebungi lachilu gobeyo lunadudu iseri daradu amalina na huda luma Israel. Mitra abai kei daradu le na tetu bai hama hakuchegu, le veyu le nare kutubo ni hahabu, luna sadaro ni ehitu gie, magufu li hukamuti meha ni daradu, le yeti ligi rupani ya hongua, ni nyelariyebu abule me.
3: Aniha daradu le lumbo ina dugu ni hama, li nasi yung Israeli lari gemi buri veyu ligi, linya lariyegu abule me.
4: Nichu kubo ini luludu, litong hasajuna, aba me nabudu ha nitida hanigi, au bati habungi te, hagie me nana. Memege nuo boi, lula rufu da honi wa nuago, maria mboi bugiri luli duhe, ni luli bini, subudi boi bungi le abule me, lugundu ha subudi ruba na sungu boi, lumo ge le jiri tima gidi boi, dari lumo le woi tima boi, adagi. Ferudu na nuboi, guriba ni le hadaka boi, marita kutugi adiname, lagu hafigo, lusunda.
3: Adimure hali ligia buingi ulogo haba iseri daradu, rura le rugu linya le furumieti kai binadu. Ani kata ile binadu haliboi waiye ligia, ya rafa le rugu linya lun longwe.
1: Hebreos capítulo 10.
3: Laduga le luru no Moisesi, li yawa di rugunye meha burikata ibuiti le meha lumbu ilanigu ni Kristu ongrigi. Haluboiti ayarafa dubanyo lumbu ingiu, leda agen hata anima alule adagara wagudu bai lumbu ingiu, segun liluru du Moisesi. Sianti meha uwarago hama sun sui na gubai itar. Lunghamuga gayara la, laruma da gudunia luru du luda agen hafigun, masandere guhanya hamuga hongwa lau duru, aba hamuga masigiru hama adagara gudu. Gama lumo, sariviti adagara guduni burile, lun larita kwa gudu ni ya luagu hafigon sagu irumu. Kai sinya luboe lagitaru ni hata bagasu luma hata gabara figo. Ligia larinya kubai Kristu lubu ingiu dale lebelu ruboe ubo wagun.
4: Mabusa ruti bu adakara gudini ni idewese. Ruru kuti bu awa ugu gunu. Mabuna hati bu lawe adakara gudini ugu dawari bote. Niburi lau adakara gudini luagu figo. Apa di larinya bu, niubi hatina ubo wagun luna dugu ni bugunda mbungi ute. Itara kaisi guru ini ala wagu tita belenu.
3: Furumie, larinya ga luagu mabuse erun la buingiu, magunda aligia lau adagara guduni ni hao anima alugu ichuguti enlu, ni adagara guduni gudawa guti. Logu figo, lau sun ligia la burikata ile wagu bai larinya ga buingiu, lida angia Moisesi hongrigia lun hadugani. Larinya ga Kristu lari igien.
4: Nyubi hatina luna duguni bugunda buingiu.
3: Mini la lira, nyubu heli lan Kristu bo wagun, lun lagumu chagwa guduni igaburi ile lanina hatagara gidi niwa animal non lichu gu iseri leweyegu lige lugunda bai bu ngi ulun la ruma da gidi niwa ligi bu gen la ulun Jesu Kristu aban we yasu lu sun dan logo wa figo sun fadri gu huriyu sagu we yu hadugni aban meme adagara guduni la usun sinya la lagi daruni adagara guduni ligi ya figo ahinti Jesu Kristu abar gunyi we yasu licha gun lungwa logo figo ulun sun dan abati lagiri budun sielu abal layuru loige lonwer buingi ani hinyin kweto agura bahali chukunia buingi yo laga niyo labu ginyon lugudi laula dagara gudun aban gubo yasu abal labu idura gudun ya lani gubuingi sunsu ina guboy lun sunda choru lumuti ginye sifri sandu kata imeme ligi ya wong danle lariyangu
5: ani agara tole lube na gudun ya hama lari kepo imeme ligi ginya lariyangu wakore Nici bukan ini lulu tu itu hanyi, apa he enak berit ni lita hasamina.
3: Lari gini, lari yang.
5: Mari tu berit dia di dalam logo hafikum, ni logo beri beri betul ya hati beri.
3: Dan lupa ilah ferud di nawa ali figo ulun sunda, memegeru ali amu ada cara gitu ni logo figo. Lagi lupa itu ni tu heino, laulong yang Kristu logo guruwa, gaya rahali webelurun lidom flasule santu timabui. Kuige belu to meme lugu bu Kristu. Tarati aba iseri uma won lumu bwingio. Aba uma le anigu baliwa lidon ibagari magumu chadit. Jesus wa fadri ebo inyu tumati tidan luba bwingio. Lige lunti lubo e wayara fadun lu bwingio ta utaruma wanigi. Luma lausun wa finye dereg dagu luagu. Haruma gudalaru wanigi luma santiragu wa ma wongwa lauduru logu figo. Larige la chibunwa lauduna harumati. Itara meme wama direkt da gulida wafinye masansi ragunga lida wemenigi. Lugundu, lagufu lirubai la buingi ule furamase la alibu. Lunti ginye, wafagu vitere guninye vibirigu luhinsi habu hama, lumalun hadugu nile buidubui. Wagi afinye tia, maulumunti wafalaruni, hemplu hani haa, hechu banya lumidi hama lida wadamuridagu. Lubara gelira, ruwa magurasu hon vibirigu, Gwento tima lao ariha wamani luago jarafa lelan lueyuru wabureme Jesu Kristu. Lugundu, anha wasigira figo ha, lao wagunda larige wasubudiruni inaruni uwa leamu lueyari atakara guduni lumferudu na lani wafigo. Aba ariga alikate ilu wagura bahani, lunlagusara guduni wabuingio lao aba laneri meiganyu luma watu gemeti le lumbwe lagrincha kuninya laga ni ubuingio. Dan le ladira aguni aban grigia liluru du Moisesi, lunyeng hama biyama o uru age feyente luago, ariangati liluru du Moisesi, logo lunti lan longwe grigia ligi. Wairi timati, sufri le adina boiha mebere se banya lau li rebuingyu, mebere se hagia lau lita, anaba hama isifiri sandu le hinsi habubo inhon. Lita Jesu Kristu, ligi achouru balin lidara du buingyu wama, le arumata gedebaliwa ligi bugi. Subudi wa moti ligaburi wabure mebuingi ule ariyangu boi.
5: Aulelubu ila baiche biduni ya grigi. Aulelubu ila fayere biduni ya lagu hafiku.
3: Ariyanga tiginye.
5: Naguse biduwa ya numutu niye.
3: Fugi abu grigi ule waguti laburi haliganyu buingi ule mingwa boi. Harita kuhuma logu buriwe ule sigu haliboi na meha le heresi birubali larugonga. Wairi timeha hasufuri runlido ndan ligi. Ani awanda hamuti sunkate la ugrasu. Anyangi hida agye, anabuwa tinya, auseruwa hagia uriba ligibu gine guriru. Ladiga, haibugun luma Kristu. Hibiri, sufri tinya ladiga gamadago hama, hama ha uriba banya auseru niwa. Gudeme habutun meha hon ha furisu urgubanyo. Igira guagda tunhungwa la ugundani nulagidarun le huma boihwe. Subudi nyuhumoi, loga nihi la kate Kuma sielu le buitimati, le sinyamboi lagida runhoi. Gwentoti, meferi dire humai lubaiti hemenigi luagu buingio. Lugundu herese biruba aba onwebu afaye ruahu sielu. Gagura asu huma, lulari igie miela hawantu ni asufuri runi kaisi labuse ru buingio. Kayara laamu ga herese biruni farama sele lumbe lichuguni buingio huu sielu. Tarinya hene lereru buingio logu lagiri budu Kristu ubo wagun.
5: Mana hari, apa yang dilalu beliau? Madar sehabu boi serang tak? Ahi lelaki cerbang itu bilang pun lafinya, lapar itu.
4: ahun referi dira lafinye magunda abadina lum.
3: Wagia mitranti wa kaygrige ha agir budubanya hariwon aba referi diru hadangieti wa ha esefru banya ladiga afinye.
1: Hebreos capítulo 11.
3: Afinyani achouruni le gumuti logo wabihi bailan le wagura bubai. Loma wachouruni le gumuti logo anire in laburikate lausun marihi wamani. Ladiga hafinye wagichagu lagunda arubai buingi uhao. Lau afinyani wasubudirei logo buingi ula adigubali ubo larugu lereru le lubaiti ubo ule warihu baigwento. Mama lida angine kata ile meha ari huo bai la digiwa. Lau lafinye aweli, lichi gaba adagara gaduni buiti mati sige lau le la adagara gadu bai kain lu buingiu. Lige leresi biru bali buingiu kaisi richagwati. Aba leresi biru ni la adagara gadun. Lau sun lubaiti hilala aweli, aniha guwa adimureha lau lafinye. Lau lafinye enoku, la nigiwa sielu mwinga. Ani madarin wati lugubu lugundu buingi wa nigibali. Ani tarin hen lereru buingiu logo lubarake boi la meha la nigun enoku gunda la buingiu lau ya ubo wago. Ani siyente la gunda aru buingiu wau ahin mafinye wa boi luago. Lugundu lun wa yarafadu lu buingiu gasu wa finye ru logo anihe la ani lichukuba la afaye iruaha haa alu habali. Lau la finye unoe na le lavisa rubali buingiu logo la daga rubala aba onwe bungura lau su marihin gili la gura aba la diguni le lubaibi buingiu aba la daragun aba onwe buguni lun la salbaru hau suntila na luba itara linya la siya diruni noe ubo aba lubai le resi biruni buingiu kaisi aba wuguri richagwati logo lafinye lau lafinye abrahamu dale lagua rubai buingiu lun luligiru ni lagaira lulidi lidong amu flaso le frama se lubai lun aba la diguni le lubai bai buingiu aba lafu idun la gaire gine ibidi ogalun halion bai la aba la gana un lida iseri flaso ligia la usun terecha la nye la diga la finye aba la gana un tida ankiampo ligia meme gine la diga bai isaku le liro iluma hakovu le libari la diga resibi hamuti la frama se meme ligia luma ge buingiu. Adiga lumuti Abraham sun lira, ladiga agura bahala lebeluru lidon, lubuidu uburu gule derebu gubai ebu, uburu gule ladiga bibuingiu. La uginye tafinye Sara, la usumehe waiya ruta, lutagarudu, resibi tuere ilumage buingiu, lutagarudu. Garudu aba irahu ladiga tafinye nuluagu, lagufli rubai la buingiu le frama se lubai. La usun lubai ti waiya lila Abraham, lungarau la. Nyubu itilun gadiga wagumbu ilan sarago. Kei waruguma hasiyelu banya. Kei ginyen lagu burisaga unle larubi beya le sinyabu ilabahudun. Hilagu watiyan sungurige ha meresi birunga hama isunle frama selubu ibuingi hon. Gamalumo ariha hamuti liyabu indisegen ani aba hasubu diruni. Aba ati harinyagun luagu mama la hagaira ubo ule. Hayabu iriginya la ebeluha kaisi terencha ya ubo wabu. Grige harita kumanyaita, arufu da hamuti luago halu hameme yela aba agairu luhagaira me. Luhamuga fulasu laanle nyingi lubai hafuri da hagaira bai le halu habai gayara ati hamuga hagiri buduhari igu nyehi. Aba ambuga agairu bui tumati habuse rubai, agairu ule siya lubai. Ligia uwa lubai nibuse gari la buingio luhabugi utebai la. Aba laranserun aba uburugu haba. Na meha le laucha gubali buingi wa Abrahamu, laularia gulun, lulafaru ni lirau le Isaku, hila gubailun la dagara guduni lun, afinya memeti luagu buingiu. Rugwa tiebe lungwa, luledere geruni lirau le abana guti. Lausu ania galilabuga, buingiu lun luagu, saragu mayla la diga wagun lidange Isaku. Subudiri gulinyali Abrahamu, luagu gabafu la buingiu, lun lasara guduni ya hilanya lidange uweni, ani itagaro yebe la duguni buingi lau lichuguni Isaku lari igun lu Abrahamu lubaregen yebe lafaruni. Lau lafinye Isaku framase lubai abiniruni lun hakogu luma Esau. Lau lafinye hakogu da meha le lowe la binilumutika aba hada ge lirahunyi Jose aba ladimurehan luagu luerigu buingiu. Ragunyu luagu ligiri lubadu. Lau lafinye Jose लुबारे के बई लोवे अरिया गति लोग हाफरी तो बल्ला इसराइल न हिप तुगी अरिया गली गया लु हनुग नि ला बुहा मगवा दा मेले ही गिरुनी फुला सुलगी लाउ हफिंगे लगबरी मोइसेसी ताले लगरी हो बई अब हराम उदनी लोग उरु हाती लदग हरी ही लोग बुई तुमे रुला मनुफ देतिया लोई लुरु दुले लिचुग बई उरुए लाउ लफिंगे मोइसेसी ताले उगरी हले मा तिलु लनग नुआ कैसी तिरो लिरो लुरु ते हिप हे मे लुमुते ला सुफरी रु हा मलुमुतु नि बुइंगियो लुबारे गे लगानो बुइतु तिदा लुबा उरु ए तो लानी ना फिगो रिसि तिमाति ला सांदिरा गुलुंगवा लाउ ला सुफरी रु उना बुगुनि लुइ गे क्रिस्तु ले लुंबो लियाबु सगु लाउ लगानो लिदा सु लिरिसि एहिप लुगुंदु लोग अफाये रु हो ले लुंबो लिचु नि बुइंगियो लु लिचि गे लरिता गु लाउ लफिये मोइसेस लोग बुइंगियो अबा लिगिरु नि एहिप मनुफु देगा लुइ लिगा न्युरुए रे देती देरेक दगुलीदा लरितगु कमा हमुगा अरिया गुलिया लुबुंगुले मारी हिंबे लौलाफिया मोइसेसि लदगि फेदुले गिरिबे लुएयिरु एसेफुरुनि अबालोना हा अबहि चगुए तुबेनेर हाबा इस्राएलिना लौ हित लुदामे लाले लासुगुरु आंगलेले लानिन ओवेनि माफरु लामग नियाबा हागिरमा इस्राएलिना लदग हफिया इस्राएलिना सुगु हमुति बराना फुनाति एइबुगेना कमा हमुगा मुले माबैत दांतिले हबुसे रुबे एहिप्त नलुंगिये हासुगुन कै हगिया अबा लदोरो गुतुना हाउ अबा हन्यारा दगु लाउ हफिन इस्राएल ना लोग बुइंगियो अबा हेइबुगुन गेयेगो लाउ लुबारियरु उबुरुगु हेरिको साग बिनाफु लोग सेदुवेयो अबा लेइगुदु लोबा लुबारियरु उबुरुगु लिगि लोग ताफिन राबु तोमे होरु मोवे तुबे उरा हामा हा मगाब दिबाय लदगा तरामु दुनिया अरिया हतिया इसराइल ना तुबी कब हमुगा काते नरियक लोगो बेदानु लु नबुर हा लोगो हेदियों बराक सांसों एफते दावीद सामुएल लु महावाकु प्रोफेटा को लाहाफिये गाये इतिया बुरी फुलासो अगुमा दिया हगे अबुइदु रसीबी हमारे ले फ्रामा से लुबे बुइंगियो हों दारुलु मुति बुइंगियो हायुमा लिन्यू हवाई न्यगुतिया वातु गेमेती हनेरिमे सेफु तिया लोए हाफरा वगुं हिलागु बैताउ एफें अबा हेरे दुं आ मेरे बैं न्यूबुइतिया लुगा बफु बैं ला उरी बुरुगु अबा हगन्ये रगु निया हगनी न्येन्यन उरिया सरग दवतिया हदुं हेन्यु लिदांगे ओवेनी हों अन्ये हेगिये ही बिरे हिलागु तिया लिदां लुएरिया सुफुरियुनी माहतिया हिगिरा वगुदुनिव लुगा यारा बैला हागु युगु लिदों अबा इबागरिले बुइतिमाति ही बिरे आफगतिया लेहेरा हों हाउ अबई चूनी अगर वगुनी लाउ ग्रिंग्रे लुमा अदरुनी फ्रिसु आफरा वगुतिया लाउ दुबु असिरा होवतिया हमीदा हामगुआ आफरा वगुतिया ताउ एफें रेदे इतिया एइबु गयहा दुगु दारुगु हाउ वगुआ लारुगु हौरा मुदु लुमा हौरा गाबर गुदेमे तिया मेहा निदिहेरि तिया मेहा औसेरु हगिया उरिबा मदीना लुमुतिया मेहा उबो उग्रीगिया बुरी बुइतिया हगिया एबो गन्यातु ग हान्या मेहा लेदा बुरी फुलासु मगाइरवत आराबु लेदा बुरी लगादाबु गे दुबु वइन मुति लुम लेदा बुरी हुयुले मुअरगुत सु हगिया लाउ सु बुइदुला अफिया निले हावा गुबोय लिगिबु गे बुइंगियो मेरेसि बिरु हमुति ले मेहा फरामा सेवा लिबोय लदुगा आरासे लिबुगा बुइंगियो अबा काति बुइति माति वों लुं लिदा रुगुबला आबा वामा अबुइदुला सुनसुइ नगुबे
1: Hebreos capítulo 13.
3: Hinsi ego meme huma huma guakaisi ibirigu. Mabule ida humoi lu hebela gdunia achilurutia hubion la ugundani. Saragu hanya grigia, ruhanya ubaru hong angelegu la uhadugni kateile ibidion hong. Harita go huma hawagun adurutia, kaisi kubairigu hamuga genye hadurunya la hama. Harita go huma hawago ha asufri banya, kama hamuga hasufri ya uara hama. Inebela Marie hun sungube lunti ginye hagufuliru umarigu hama gwalao uwarani lugundu lagusera gudubanya ninye bungi ha agamari dutinya mamari edunga hama ha agabara habanya michiga humo hinsi habu logu sensu gunda huma lau le humat lugundu lichukube bungi ule emege rube hun arinya gali
6: naume girubadi bungu migiru nubadi
3: kayarati luboiti warinyagu lau afinyani
5: nabure mabungi witere kubalene manufu tapadini kapati gayara magiri gadiganau
3: harita go huma hawagu ha adunde habalu ha priche bali lugano te bungi hu samina huma lubuguru italia la meha abagari ani aje ha humi afinye masansi raguti ligaburi Yesu Kristo ligie meme gunyaru ugunye luma suanda meye dagwaga da huma hungwa lu amu lu yari arufu dani buiti mati lu teresi biru wawani ere laulisi habu bwingyo mama lau wagufuliru lau luru duburi logut egini echu niligia mia buiti lu ladigbala buiti hon ha afala rubali siyati gafara hama fadirigu ha eseri vidu banya tida hatempulu huriyu lidagye atakaragaduni le ichugu bailuagu wani lataru belugu dalumuti hafadini huriyu le inyu tumabwe hata animalugu lidun fulasu sandu timati barilei atakaragaduni luagu figo ahinti hagubu animalu hagia bogu ditu ikiampu agai lagudu itala linya ginye bogu di loyu burugu lowe hesusu lula chibuni wafigo laulita guanare kaimo luboiti lung hesusu bogu di tui kiampu agai asufuru reina una buguni logu liri keisi la sufuri run wawagu lida uba ule uwati ni yaba uburugu wama le adura roti lu sunda walu hanye uburugu le lumbo nyehi badi wala lari gen ibagari le ligia lunti lubai wichugu etengi uni lubu ingi sunada lida ge Yesu Kristo etengi uni ligia luu yeri boi atakara gudini le labuse rubai buingi wamagi ruwama lubai ti uweri guni lun lao wayuma mabule itahuma hadugu nile buiti boi luma lun hafare iruni humati hada haa mibihi bany lugundu ligia burikata ile au boi lagunda rabu ingi kakamba ti huma hon haa arufu taha banya hon derege kwa huma hungu wa hon lugundu hagia onigirubaru huwani ani keisi hasubu diruni gasu haguserun ligibu ge buingyu logu haunigirunu hocha huma lun metera gudun humani hawadige mari lugundu mabui dubo hamuga ginye lira hun afuri da huma lu buingyu wa wagu choru wa muti logu darangi lanyu linya la waritagun kei busien waboi buidu la wawuserun lida sunkate amuri hatina huma luhayumara gulubu ingyo lunga yara abaila nidi arihang madisa. Ayumara guatina lumbu ingyo lelani nandarangilo lenginye asara gudubali wabure me Yesu Kristo lidange oweni owniri mudun le weri timabwe le achoro rubali lidara dubu ingyo laulita. Lung luadig maridu hida lida sunkate lidange Yesu Kristo lunga yara abaila hadugni lugunda weri guni lung Kristo lun sunda itrala niduhinu ayumura guati na lun heresi biruni dimure le aburha na alibe hun tida murusun gara dato nasubu dira gudu nye ginye hun logu furiha lila waduhe timoteo furisu gugi ahinyubu ifrese na nugubwe numagwa dame le nidi arihon mabu iga ninya hon sun tabu tigu ligilisi luma hon sun ibiri waduhinyu lida wafinye mabu iga hanya italia na hun binelo buingyo sunhuguya itrala.
1: Santiago capítulo 2.
6: Niduhinyo kaisi hugia la grigia ha afinye banyalagu wabure me Jesu Kristu le weiri gubai mon lumuti amula hanugu aba grigi hawe hibiri. Kaibri hamaga lu lebeluru aba vuguri lidong hadamuri laubagu golu tumadogu finutu. Belu lige ginye aba gudeme ti tau dogo huchecheru. Aha etenira lule finu bea doira gubuidu lun hariengu lun.
7: Nyuruba ya lida ubaru buiti.
6: Hariengu lule gudeme bei.
7: Bugu ya redi ibarara. O nyuruba ya muwarugu miruga bugenu gudu.
6: Hanugu nya aba gurige amu luile aba. Ani hagusera gudunya lau luriba aritaguni. Niduhu nyuhinsi etenu agamba humekatele. Aniwa dira lanya bungiu hagudeme banyalida ubole lurisi hama lida hafinye. Lugien heresi biruni aruwe hani leframa se lubai hon hahinsi habobanyalu. Ahi tihuguya, ruhu mutia gudeme tia lido busiganu. Mama funage risi tia haa vuriba bai hoseranu, ani baruhu mau aduru hei na ligibu gionurudu. Mama funage hagia adimure habanya vuriba logu liri Kristu, le inebe beihun le umbei hedere gerago hungwa ahinaru nilubei lwagu gufuli humani linyu agi lurudu kaisi tarinya gunilereru bungiu
8: hisi ya lagirige bile dibu ke bisi yango bungwa
6: buiti haduga ahimama lubei aba lau hanugu ni sungirigia hadugu nya figo durugu humuti lilurudu bungiu lugundu ahinagufuli.
9: Estás escuchando Fe Lo Bíblica, la Biblia en español, inglés,